ব্যাপী, মনে মার কবন সিদ্ধাপি, কবন সো মুন জো মন মারে, মন কো মার কহো কিস তারে রহাও, মন অন্তর বোলে সব কোই, মন মারে বিন ভগত না হই, কহো কবীর জো জানে পেও, মন মধুসূদন ত্রিভুবন দেও। গৌরী কবীর জি, ওয়ে জো দিশে অম্বর তারে, কিন ওয়ে চিতে চিতন হারে, কহো রে পণ্ডিত অম্বর কাশ্যো লাগা, বুঝে বুঝন হার সবাগা রহাও, সূরজ চন্দ করহে উজিয়ারা, সব মে পসরিয়া।